শ্লেষ ঠাকুর, তারিণী ঠাকুর, সুরেশ ঠাকুর, জ্যোতি ঠাকুর, রিয়াংশ ঠাকুর, গুড়িয়া ঠাকুর, ভোপাল গৌতম নগর সে লিখনে ওয়ালে হ্যাঁ পণ্ডিত মনবেশ শর্মা, দীপু শর্মা, বিনায়ক শর্মা, আর ভোপাল কোলার সে ইয়া লিখনে ওয়ালে হ্যাঁ অক্ষিতা, অনুষ্কা শর্মা, নরেশ, মমতা জৈন, হেমা, করুণা আর অমন। এসে গানে কে আমারে পাশ মে ফরমাইশ আই হ্যাঁ লিখনে ওয়ালে হ্যাঁ ইয়ে রাইটিং কুছ সাফ সি নেই হ্যাঁ তো চলিয়ে হম দূসরা পত্র শামিল কর লেতে হ্যাঁ। করুলা মুবারকবাদ সে লিখনে ওয়ালে হ্যাঁ অয়ুব খান, এরম গুড়িয়া, শোয়েব খান আর উনকে পরিবার কে দূসরে সদস্য। এসে গানে কে আমারে পাশ মে ফরমাইশ আই হ্যাঁ গৌতম নগর জেলা নাদেড় সে লিখনে ওয়ালে হ্যাঁ প্রভাকর জৌন্দলে, আরতি জৌন্দলে আর উনকে পরিবার কে দূসরে সদস্য। শুনতে হ্যাঁ ইয়ে গীত, ফিল্ম কা নাম খুদা খুদগর্জ।